0: এবে সিএনজি ভরি করন্তু সিধা সঞ্চয়
1: গেল গ্যাস সিএনজি স্টেশন রে সিএনজি ভরন্তু এবং পয়সা আপে আপনক ফিউল ওয়ালেট রু পয়ঠ হই যিব অটো পাই 10000 টাকা কার ও ছোট জানা পাই 15000 টাকা ও বাস তথা বড় জানা পাই 20000 টাকা পর্যন্ত লাভ উঠান্তু যাহা কেবল নুয়া সিএনজি গাড়ি কিংবা সিএনজি কিট লগাইলে সীমিত সময় পাই উপলব্ধ
0: অধিক জানিবা পাই কল করন্তু 1800102928

0: শ্রোতা ভৌণী, জীবন ও জীবিকা পরস্পর অঙ্গাঙ্গীভাবে জড়িত। জীবনক সুখময় করা জীবিকা আবশ্যক,
1: কিন্তু কেবল ধন উপার্জন হি লক্ষ্য নুহে, নীতি ও সম্পর্ক সম্মান দিয়ে জীবনক আগক বড়াইবা হি সঠিক পথ।
0: ঘর পরিবার সুন্দর ও সংগঠিত করে থাকে ঘরণী। নিজের ভাল পাইবা, ধৈর্য, সহনশীলতা আর সমর্পণরে সে পরিবার একাঠি রাখি থাকে।
1: আউ সেই সবু ভিতরে যিয়ে নিজের স্বপ্নক সাকার করে সফল জীবন জিই থাকে সে হেউচি আমপাই অনন্যা।
0: হ্যাঁ শ্রোতা ভৌণী, আজ আম অনন্যার অগণারে আমি এমিতি জনে অনন্যাঙ্কু ভেটিবা, যিকি নিজ পরিবারক ভাল পাইবার ডোররে বাঁধি রাখিবা সহ নিজ স্বপ্নক সাকার করে পারিছন্তি, তাসহ নিজস্ব পরিচয়টি সৃষ্টি করে পারিছন্তি, আউ নিজে স্বাবলম্বী হওয়া সহ আউ কিছি পরিবারক মধ্যে আর্থিক সুদৃঢ়তা আনি পারিছন্তি, আউ সমস্তঙ্ক পাই প্রেরণার উৎস সাজিছন্তি।
1: গোটিয়ে অনুষ্ঠান গড়ি চিত্রাঙ্কন, সঙ্গীত শিক্ষা এইসব দেবা সহ নৃত্য শিক্ষা পাই মধ্যে শাখাটিয়ে খোলিবাকু যোজনা রাখিছন্তি, সে হেউছন্তি আম জয়পুরবাসী ভৌণী তনুজা পণ্ডা। আসন্তু তাঙ্ক সহ কিছি মুহূর্ত বিতাইবা আউ তাঙ্ক সফল জীবনযাত্রার সহযাত্রী হেবা।
2: ম্যাডাম নমস্কার।
3: নমস্কার ম্যাডাম।
2: আমার ঘর ঘরণীর অনন্যা কার্যক্রমকে আপনার স্বাগত করুছু।
3: ধন্যবাদ ম্যাডাম।
2: আমার শ্রোতা ভৌণীকে প্রথমে আপনার পরিচয় টিকে দিন্তু।
3: মো নাম হচ্ছে তনুজা পণ্ডা, মো লিঙ্গরাজ নগরে রহে। মু তো বর্তমান সম্পূর্ণ ভাবে কহিবাকু গেলে গোটে গৃহিণী, তা ভিতরে মধ্যে মু কিছু সময় বাহার করিবি, মোর গোটে ইনস্টিটিউট চলাউছি।
2: ইনস্টিচ্যুট চলাউছেন কহিলে কোন সেই ইনস্টিচ্যুট?
3: ছোট হো বড় হো সমস্তঙ্ক পাই মোর আর্ট ক্লাস চলছি, ড্রয়িং ক্লাস যেটা আমি কহুছু, পুনি মোর সং ক্লাস চলছি, গীত ক্লাস, আও পুনি বর্তমান ভেরি রিসেন্টলি মু খোলিবাকু যাউছি মোর ড্যান্স ক্লাসটা খোলিবাকু যাউছি।
2: বহুত সুন্দর। জয়েন্ট পরিবার ভিতরে অনেক কাম থাকে, অনেক দায়িত্ব থাকে, সেই ভিতরে এই ইনস্টিচ্যুট খোলিয়া পাই কেমিতি হবলি?
3: মোর জয়েন্ট ফ্যামিলি, সেথিরে মোর শাশু শ্বশুর যা দিওর ছুয়া মানে সব অছন্তি, আও সেই ঘরর কাম নিভেবা ভিতরে মো মনরে মানে সবুবেলে গোটে জাগ্রত থাকে কি মু গোটে কিছু করিবি বলি, কিন্তু কোন করিবি মু বি জানি নথিলি সে কথা। সবুদিন রোষেই বাস খানা পিনা তা ছড়া আউ কোন মু কোথিরে ইউজ করিপারে, সবুবেলে মো মনরে সেটা হি মু ভাবি থাকে। তো মু বেলে বেলে বগিচা কাম করে, বেলে বেলে সিলাই করে, এমতি হি মু সকাল মানে 5:45 রে উঠে, সেতে ভিতরে মোর দিনচর্যা সারিকি ঝিওকু স্কুল ছাড়িকি তারপরে মু কোন অধিক করিপারিবি, মু কোন করিপারিবি, সবুবেলে মো মনরে সে কথা থাকে। হেলে এই ভিতরে কোন হেইছি, মোর ঝিও বর্তমান স্ট্যান্ডার্ড 2 রে অছি, সে যেতবেলে কেজি পড়িলা মতে লাগিলা ঝিওটাকু এটা হি ঠিক বয়স হচ্ছে শিখেবা জিনিস কিছু, তো মু সেতে ভাবিলি কোন শিখেবি ঝিওকু, মোর বহুত ইন্টারেস্ট কি ছুয়া গোটে সবু জিনিস জানি থাও। বিফোর ম্যারেজ মু বি টিচার থিলি, স্কুলে গোটে জব করুথিলি, তারপরে মোর বাহাঘর হেলা পরে আমি গলু চেন্নাইরে রহুথিলি, পারাদ্বীপে রহিলি, তারপরে আফটার করোনা ব্যাক করি গলু আমি আম নিজ ঘরকু এখি জয়পুর আসিগলু। তো মু বি দেখুছি বড় বড় ক্লাস মানে হেলা বেলকু পিলা মানুষ টিকে বি প্রেসার বি হয়ে যাচ্ছে, তো মু ভাবিলি এইটা হি মো ঝিওর ঠিক বয়স হয়েছি যেটার কি মু তাকে কিছু গোটে শিখেবি বলি, মো ঘরটু বহু

0: শ্রোতা ভী ঘর হচ্ছে ভাবনার কেন্দ্র ঘরণী তাহার আত্মা আীবিকা আমীবনক গড়ি থাকে
1: এই তিনোটি সমন্বয় রক্ষলে হি জীবন সফল হুয়ে এই তিনোটি সমন্বয় আপনার জীবনক মধুময় করু এই কামনার সহ আজর কার্যক্রমর বিদায় নেছু আমি দুহে
0: অনুপমা রাজু
1: আপর্ণা পটনায়ক
0: নমস্কার।

আকাশবাণী জয়পুর সময় বর্তমান অপরাহ্ন ৫টা আরম্ভ করছু আজির সান্ধ্য অধিবেশন কার্যক্রম প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে ২০৪.৫ মিটার তথা ১৪৬৭ কিলোহর্টজ যোগে এফএম রে ১০৩.৬ মেগাহর্টজ যোগে মোবাইল ফোন র নিউজ অন এআইআর অ্যাপ জরিয়ে মধ্যে আমকেন্দ্র উপলব্ধ অধিবেশন আরম্ভে প্রচার করছু যুবশ্রোতা বন্ধু আম কার্যক্রম যুববাণী উপস্থাপনায় অভ্রাংশু পণ্ডা এবং শ্রীপদ্মা সাহু।

0: কোন বোটাই টিকরাই টিড়াউটি করি জন কোন পিটি বাটে পর্বত রেসি খাইটা রেসি সে সে ভিতরে করলে নয় কি
1: হ্যাঁ
0: সে পালি গিয়া গালে সরিছি তাকি
1: হ্যাঁ
0: হ্যাঁ সে কাজে আপনার জীবন হাতে দাঁড়ি করি ন ভুলবার বাই বইনি মন আরই সে ফোন কে দাঁড়ি করি সে রিল মন ন করবার খন্ডে জাগতে করে রিল করলে সরি বলছে কি নাই যে খাতা লমে লমসি বেটঘাট গোটে শুনলে বলে তা বলতে খাইটা তুই আনলো আছিস খাই কি
1: এ মোবাইল বলিস নাকি আই বিষয় আনে তো হাই সোশ্যাল মিডিয়া বল কাইটা
0: এতে
1: আই বাবু খানে গোটে জিগাই আনলি
0: ও এ বলি সোশ্যাল মিডিয়া বলে খাইটা সে বিষয় পচারলো আছিস আলে সে বিষয় খন্ডে শুনি দেউতা তার পছে কথা বাতাইব
2: আলে বাবু জোয়ার লাগো
3: জোয়ার
2: তোমার নাম কো আলো সঙ্গে দে বাবু
3: মোর নাম হচ্ছে ডক্টর এস কুমার
2: আলে কাই কাম করলাস নি তুমি
3: মু জনে সমাজ সংস্কারক সমাজ সুধারক সমাজ কু বিভিন্ন সময়ে সচেতন করিবা অ্যাওয়ারনেস করিবা হচ্ছে মোর গোটে কাম
2: কত বরস পর হলা বাবু এ কাম করি
3: সমাজ সংস্কারক হিসাব রে এবং সমাজ কু বিভিন্ন সময়ে সুধার আনিবা এবং সংস্কার করিবা কাম হচ্ছে মোর গোটে বারো বর্ষ খন্ডে হব এই দিগরে
2: আলে আলে কত বরস হলা বাবু এ সমাজের লাগি তুমি কত কাম করলা
3: বর্তমান যুগ হচ্ছে একবিংশ শতাব্দীর যুগ এবং একবিংশ শতাব্দীর যুগর সবুঠু গুরুত্বপূর্ণ মহত্ব জিনিস এবং বড় জিনিস হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার তার আক্ষরিক অর্থ হচ্ছে সামাজিক গণমাধ্যম সামাজিক গণমাধ্যম কহিলে কোনসি এক খবর কোনসি এক চিন্তাধারা কম সময় ভিতরে সবু লোক পাখে পৌঁছিবার মাধ্যমকে সামাজিক গণমাধ্যম বলে কোহা যায় বর্তমান সারা পৃথিবী এড়ে বড় বিশ্ব গোটে গাঁ সদৃশ হয়ে যাই যেমিতি কোনসি এক গাঁরে ছোট গাঁরে গোটে ঘটনা ঘটিলে সে গাঁর সবু লোক কম সময় ভিতরে জাঁয়ে যাতে ঠিক সেমিতি সারা পৃথিবী যদি কোনসি ঘটনা ঘটি যায় তাহলে যাহা মাধ্যমে কম সময় ভিতরে উইদিন গোটে সেকেন্ড ভিতরে যদি সারা পৃথিবী যে খবর চালি যাচ্ছে তারি পছরে যে কাম করছে তার না হচ্ছে সোশ্যাল মিডিয়া বা সামাজিক গণমাধ্যম দেখুন সামাজিক গণমাধ্যম র খারাপ দিগ বি অছি ভালো দিগ বি অছি পৃথিবীর বিষ ফল বি অছি অমৃত ফল বি অছি যেটা ফল যাক গুরুত্বপূর্ণ অছি কেউ জায়গায় কেউ ফলক ব্যবহার করবে তাহা আপনার কার্য উপরে নির্ভর করুছি ঠিক সেমিতি সোশ্যাল মিডিয়া বর্তমান যুগের এর খারাপ দিগ মধ্যে অছি এর ভালো দিগ মধ্যে অছি খারাপ দিগ কোন না ইয়াকে যদি আপনার বহু সময় ধরে যদি দেখুথিবে তাহলে আপনার নিদ নষ্ট হয়ে যাব আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাব আপনার নিজের কর্মরে ফোকস করে ইয়ার আখি নষ্ট হয়ে যাব ইয়ার মধ্যে খারাপ দিগ অছি কিন্তু আমি সবুলে পজিটিভ নেওয়া যে সোশ্যাল মিডিয়া হচ্ছে সম্প্রতির এক বলিষ্ঠ মাধ্যম এক গুরুত্বপূর্ণ দিগ কোণ পাই না সোশ্যাল মিডিয়া মাধ্যম সোশ্যাল মিডিয়া কহিলে আপনার যে মাধ্যমে গোটিয়ে বার্তা কু বিশ্বর চারি কোণে প্রত্যেক কোণে পৌঁছা যাইপার তাকে আপনার সোশ্যাল মিডিয়া কুহা যায় সোশ্যাল মিডিয়া উপরে কাম করুথিবা কেতেটা জিনিস হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ অছি গলা আপনার ইউটিউব অছি আপনার ট্যুইটর অছি আপনার গুগল অছি আপনার ফেসবুক অছি আপনার নিউজ পেপর অছি আপনার মিডিয়া অছি তো এই সব জিনিস গুড়াক সোশ্যাল মিডিয়া বলে কোহা যায় তবে যদি সোশ্যাল মিডিয়ারে আপনার কোণ করে পারবে নিজের চিন্তাধারা কু সারা বিশ্ব দরবার পর্যন্ত পৌঁছাই পারবে নিজে গোটে কোনসি নয় জিনিস তৈরি করছেন কিংবা সমাজকে কিছু গোটে বার্তা দেওয়া পাই চাহুচান তাহলে সোশ্যাল মিডিয়া মাধ্যমে আপনার গোটে সেকেন্ড ভিতরে সারা বিশ্বকে আপনার নিজে পরিচিত হয়ে পারবে এই দক্ষতা আছে সোশ্যাল মিডিয়ারে নম্বর এক কেবল নিজের কথা নিজের চিন্তা নিজের চেতনা কু চারিদিকে পৌঁছি পারবে সোশ্যাল মিডিয়ার কাম সেটিকি নুহে নিজের চিন্তাধারা নিজের গ্লোবাল মার্কেটিং নিজের কেরিয়র নিজের এই সব জিনিস আপনার নেটওয়ার্ক মধ্যে চারিআড়ে পৌঁছাই পারিবার গোটে বলিষ্ঠ মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া নম্বর এক দুই নম্বর জিনিস সোশ্যাল মিডিয়া দ্বারা আপনার যেকোনো জিনিস পাঠ পড়ি পারিবে আপনার আগ অতীত কালর ভলিয়া আর কোনসি বই পত্র ধরিকি লাইব্রেরি ধরিকি যাবার আবশ্যকতা নাই কেবল সোশ্যাল মিডিয়া মাধ্যমে গুগল রে কিংবা অন্য কোনসি মাধ্যম যদি নিজে কহিলে সে সাথে সাথে আপনার প্রশ্নর উত্তর সে আপনার দিয়ে দেব যা দ্বারা আপনার নিজে পড়ি পারিলে ইয়ে গোটে পাঠ ক্ষেত্রে বহুত গুরুত্বপূর্ণ দৌছি বিনা টিচর মধ্যে সোশ্যাল মিডিয়ারে আপনার যেকোন পাঠ পড়ি পারিবে নম্বরে দুই নম্বরে যদি আপনার নিজের দুঃখরে রোচান তাহলে দুঃখক আশ্বাসনা দেওয়া পাই অনেক প্রকার মোটিভেশনাল পিচ গুড়াক মোটিভেশনাল ভিডিও গুড়াক মধ্যে আপনার সোশ্যাল মিডিয়ারে পাইবে বা আপনার যে অভাব অসুবিধা অছি সেই জনিত তাকে আশ্বাসনা পাইবা পাই মধ্যে আপনার গোটে মাধ্যম পাই পারিবে দুই নম্বরে মজা মজলিস এন্টারটেনমেন্ট করিবা পাই মধ্যে সোশ্যাল মিডিয়ারে ব্যবস্থা যেমানে ডিপ্রেসন রোচান্তি কার্যভার বড়ুচি অত্যন্ত চাপ যুক্ত হয়ে রোচান্তি সেমানক পাই কেমিতি ডিস্ট্রেস মুক্ত হবে তার

0: कप महिला फुटबॉल का क्वार्टर फाइनल भारत और मेजबान चीन के बीच सुझाव में खेला जा रहा है। ताजा समाचार मिलने तक चीन ने 2-0 की बढ़त बना ली थी। उधर आईपीएल क्रिकेट में आज दिल्ली कैपिटल्स का मुकाबला पंजाब किंग्स से होगा। ये मैच धर्मशाला में शाम 7:30 बजे से खेला जाएगा। इसके साथ ही समाचार बुलेटिन समाप्त हुआ।
1: हिंदी रे संवाद सुनिले रिले करी प्रचार करलु आकाशवाणी दिल्ली रो। आपण माने कार्यक्रम सुनुचंती आकाशवाणी जयपुर केन्द्र रो। सुनंतु आज सांध्य अधिवेशन रे प्रचार हेबाकु थिबा कार्यक्रम संपर्क रे किछि सूचना। श्रीमद् भागवत सुनिबे संध्या 6:20 रे, संध्या 6:30 रे युवशक्ति, संध्या 6:55 रे आजिर प्रसंग एवं राति 7:25 रे सुनिबे जिल्ला हालचाल रे मयूरभंज जिल्ला संपर्क रे। ए समस्त कार्यक्रम रिले करिवो आकाशवाणी कटक केन्द्र रो। ओडिया चलचित्र गीत शुणे राति 7:30 रे रही कृषि ओ कृषक कार्यक्रम। राति 8:00 शुणे ओडिया आलोचना पल्ले गीत शुणे राति 8:15 रे। राति 8:30 रे शुणे शास्त्रीय संगीत, एथिरे शिल्पी पंडित उल्लास बापण सह शुणे संतूर वादन। शिल्पी परिवेषण करिबे राग रागेश्री। राति 9:30 रे प्रचार करिबो नाटक नस्टालजिया मूल रचना निर्मल अग्रवाल, बेतार नाट्य रूपांतर प्रीति काश्यप, ओडिया भाषांतर त्रिविक्रम रथ एवं प्रयोजना अशोक मिश्र। एथर आसंद शुणा आसंता किछि भक्ति गीतर कार्यक्रम वंदना शुणे 6:05 শিল্পীমানে হেলি বিনোদ শর্মা, রীনা মহাপাত্র, রাধাকৃষ্ণ ভঞ্জ, প্রণতি মুন, শশাঙ্ক শেখর মহাপাত্র এবং লতা ঘোষ। রিঞ্জুড়ি প্রচার করিব 6:45। এতে বন্ডা সম্প্রদায়ের গীত পরিবেষণ করেছেন মঙ্গলা সিসা এবং সাথী। সকালের বর্ণ বিবাহ বর্ণালী ক্রমে শুণবে মল্লার। এতে গাঁ কাহিণী রয়েছে ভেজাগুড়া গাঁ। বিশেষ প্রসঙ্গে রয়েছে 90 বর্ষে আকাশবাণী। সকাল 9:30 প্রচার করিব বন্য মল্লিকা কার্যক্রম। এতে লোকনৃত্য শিল্পী রীনা শেষাঙ্ক শুণবে সাক্ষাৎকার। এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমং শুণবে পূর্বাহ্ন 10:30। দিন 11:00 প্রচার করিব আকাশবাণী লাইভ। দিন 11:00 প্রচার কন্ধাভাষার কার্যক্রম পুনি লেঞ্জু শুণবে দিন 12:30। ঘর ঘরণী কার্যক্রম প্রচার করিব দিন 1:20। এতে শুণবে সাক্ষাৎকার আকাশবাণী এবে 90 বর্ষে। আউ এক সাক্ষাৎকার মহিলা সরকারী আইন যোজনা। অপরাহ্ন 5:00 শুণবে যুববাণী। এতে খেল হি জীবন ক্রমে প্রচার করিব সাক্ষাৎকার। পরে পরে শুণবে খেল পরিক্রমা লিওনেল মেসি এবং গুকেশ ডি। অপরাহ্ন 5:30 প্রচার করিব হ্যালো চৈতিজাহ্ন কার্যক্রম। হিন্দি কথচিত্রর গীত শুণবে সন্ধ্যা 6:10। শ্রীমদ ভাগবত প্রচার করিব সন্ধ্যা 6:20। সন্ধ্যা 6:30 উদয় ভারত। রাতে 7:25 জিল্লা হালচাল ক্রমে শুণবে নবরঙ্গপুর জিল্লা সম্পর্কে। রিলে করে প্রচার করিব আকাশবাণী কটক কেন্দ্র। কিষানমণি লাইভ ফোন ইন সুজলার সিধা প্রসারণ শুণবে রাতে 7:30। রাতে 8:10 প্রচার করিব স্বচ্ছ আম ভারত কার্যক্রম। এতে শুণবে সাক্ষাৎকার স্বচ্ছতা অভাবে রোগ বৃদ্ধি পরে পরে রয়েছে গৃহ প্রবেশ স্বচ্ছ রাখা কিপর। শাস্ত্রীয় সঙ্গীত কার্যক্রম শুণবে রাতে 8:30। গীত এবং গজল প্রচার করিব রাতে 9:30।

জৈবিক খোদ কাজে তোমার হাতর ডাবু ন সারে, সেটা তোমার লগে সে আছে। ফসল করবার আগে বেড়া বাড়ি টানে ধনী চা বুনবা, আর সেটা বাড়লে তাকে হল খসি বেড়াই সে মিশাই দেবা। ঘাস কে মিশা হল খসি করি বেড়াই মিশাই দেবা। ধান কুটিকে মিশা সেন্তারি সে করবা। ধান পচে মুগ বিড়ি করলে সেটা পাছলা পচে, সে মুগ বিড়ি গোছকে নো জিগি করি, ফসলকে তলিয়ানি করি, গোছকে ছাড়ি দেই করি, তার পচে হল খসি দিলে সেটা মনোর নেই অধিক নিমান জৈবিক সার আর আছে থাকি সংসার ভিতরে।

0: জৈবিক খোত দিয়ে তাস খোলে পাচি নিমান হিসি বেড়া বাড়ির মাটি নুসে আর এই পাচলা সামান মন খাইলে জব সুয়াদ লাগছি তাসি ভাই
1: ভাইনা জোয়ার জোয়ার
2: জোয়ার বনি জোয়ার জোয়ার কোন ওর হাতর ওর ধরি যাই চপর লাগুচি
1: ওই বেগ রে বেগ টি কোন দেখো তো কোন আছে
2: আ বাইটা কাই আনলো আনলো এটা কি সো এটা লাল লাল দুসি পুরা হে টি এটা কি দিয়াম বইটা
1: দুই বর্ষ তলে নেকি মেলুথিলা এবে মেলু নথিলা
2: আউ
1: কেতে কষ্ট রে এটা খুজি খুজি আনছি জানছ কি নাই
2: যে কুড় আনলো জি
1: এটা আমি অধে নেকি ঘরে রাখিছি খাইবা পাই আর ই তুম পাই হলে ভাইনা টিকে চাখবে বলি কি নাকি ধরি কি নাছি আও
2: বলে এটা কি সো উপরে জিন্দে লাল ভিতরে মিশা সিন্দে মিঠা না কিন্তু অলগা
1: খাইলে গুড়ো বড়া লাগবো ভাই না
2: আরে জাঠি দিও দিও দিও দিও তোমা আনিছ বলে আও সেটা মুই ছাড়িবি কি কাই কি বলে আজকাল ও ইয়ে আহ বনে দুসু নাই আও বাজারে
1: নাই দুসু নাই তো মার্কেট রে সাথে পেই ইটি মিলু নাই কেতে দূর রে যাই নাড়া পে পড়ছি জানছ কি নাই
2: কিন্তু এটা তো মুই আগরু মাত্র পিলা বলে খাইলা পর লাগুজি সে লাল সুন্দরী পরাটা কইবে প্রায়
1: সেটা গা ভাই না লাল সুন্দরী ইটি মিলু চিকি দেখো না মার্কেট আর কুড় আছে কি না
2: আজকাল কোড আম্ব বলে জঙ্গল বাটে জিবার আছে নল কো পাড় উপরে নল কার ঘরে যদি গছ লাগাইতে বলে মিলিও না আগর পরা কাই
1: নাই কিছু আম্ব নাই যে হেলে কিস করবা দেখো ই আম্ব ন পাচড় লোক মন ধরে পড়ে আসছেন কি নাই মার্কেট বিকা পাই তাই রে কার্বট দিয়ে দৌছেন সেটা মন দিয়ে দেলে পাচি গলে মধ্যে আমি খাইলে বি সুয়াদ লাগু নাই
2: না সত কথা কি সব বইলে আম্ব গোটে প্রকার আমার আদিবাসী অধ্যুষিত অঞ্চলের লোক জীবিকা বল কারণ যুয়াড়ে দেখলে সবুয়াড়ে আম্ব গছ
1: সবুয়াড়ে
2: জঙ্গল রু আনবে কি বগিচা বনি থু আনবে

0: শ্রোতা বন্ধু নমস্কার। বিশ্বপ্রসিদ্ধ শ্রীজগন্নাথঙ্কর পবিত্র রথযাত্রাকু আউ কিছি দিন বাকি থিবা বেলে শ্রীমন্দির প্রশাসন তরফরু কেমিতি চালিছে প্রস্তুতি, ভক্তমানঙ্কর সুরক্ষা, শৃঙ্খলিত দর্শন, সেবা কার্য, নীতিকান্তি ও বিভিন্ন ব্যবস্থা নেই কিপরি প্রস্তুতি আরম্ভ করেছে শ্রীমন্দির প্রশাসন, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়কু নেই আজ আম গহণে উপস্থিত অছন্তি শ্রীমন্দির মুখ্য প্রশাসক ডক্টর অরবিন্দ কুমার পাঢ়ী। আসন্তু আলোচনা মাধ্যমে তাঙ্করঠারু জানিবা আগামী রথযাত্রা পাই শ্রীমন্দির প্রশাসন নেইথিবা প্রস্তুতিমূলক পদক্ষেপ সম্পর্কে। স্যার নমস্কার।
1: জয় শ্রী জগন্নাথ মহাপ্রভু।
0: রথযাত্রা 2026 র প্রথম সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়ে যাইছি, তেবে এই সমন্বয় বৈঠকরে কোন সবু বিশেষ নিষ্পত্তি নিয়া যাইছি ও শ্রীমন্দির প্রশাসন এ বর্ষর রথযাত্রা পাই কিপরি প্রস্তুতি আরম্ভ করেছি সে সম্পর্কে আমার শ্রোতা বন্ধু মানুষ টিকে অবগত করাইবে।
1: জয় শ্রী জগন্নাথ মহাপ্রভু। আপনার জানিছন্তি যে চলিত বর্ষ ইংরাজি জুলাই মাস 16 তারিখ দিন শ্রীগুণ্ডিচা যাত্রা বা শ্রীঘোষ যাত্রা অনুষ্ঠিত হওয়ার যাচ্ছি। এথিপাইঁ শ্রীমন্দির প্রশাসন তরফর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সমস্ত যেতে বি সরকার অঙ্গ অছি সমস্তে প্রস্তুতি আরম্ভ করে সারে। বিশেষ করে আমি শ্রীমন্দির প্রশাসন তরফর যা বি ঘোষযাত্রা বা রথযাত্রা নীতিকান্তি অপরে বিশেষ গুরুত্ব দৌ এবং প্রস্তুতির সবুঠার বড় পর্ব হল রথ নির্মাণ। চলিত বর্ষর রথ নির্মাণ যা বি আবশ্যকীয় প্রস্তুতি করা কথা বা সামগ্রী সংগ্রহ করা কথা তা উপরে প্রক্রিয়া আরম্ভ হয়ে সারিছে। আপনার জানিছন্তি যে এই বর্ষ দেবস্নান পূর্ণিমা 29 জুন 2026 পড়িব এবং এথর যেহেতু যোড়া জ্যেষ্ঠ পড়ুছি তেমন সেইপাই এই বর্ষ নেত্রোৎসব বা নবযৌবন দর্শন 14 জুলাই পড়িব এবং উভা যাত্রা অছি 15 তারিখ দিন যেদিন কি রথ আজ্ঞামাল বিজয় হব এবং শ্রীগুণ্ডিচা যাত্রা হব 16 জুলাই। তারপরে হেরা পঞ্চমী দক্ষিণ মোড় সন্ধ্যা দর্শন হয়ে বাহুড়া যাত্রা চলিত বর্ষ 24 জুলাই অনুষ্ঠিত হওয়ার যাচ্ছি। তা পরবর্তী দিন অর্থাৎ 25 জুলাই সুনাবেশ

মোহাম্মদ রফি এবং আশা ভোসলেঙ্ক কণ্ঠর শুনন্ত কার্যক্রমের পরবর্তী গীতটি খানদান চলচ্চিত্রর গীতিকার রাজেন্দ্র কিষাণ সঙ্গীত সংযোজনা রবি।

0: In every financial year will empower rural India. A correspondent reports that a provision of 95,692 crore rupees has been made in the current financial year for operationalization of the new framework across the country. In Assam, preparations are in full swing for the swearing-in ceremony of BJP leader Himanta Biswa Sarma as Chief Minister for a second consecutive term tomorrow. The ceremony will be held in Guwahati. The swearing-in will mark the NDA's third consecutive term in Assam. Dr. Sarma today visited the venue to review the arrangement. Speaking to the media, he said Prime Minister Narendra Modi, Union Home Minister Amit Shah, Defence Minister Rajnath Singh and BJP President Nitin Naveen will attend the ceremony. Indian boxers continued their dominance in the girls' under-17 category semifinals at the Asian under-15 and under-17 boxing championships in Tashkent today. In the girls' under-17 category, 8 boxers advanced to the finals today. However, 4 Indian boxers had to settle for bronze medals after losing their semifinal bouts today. In the boys' under-15 category, India's 6 boxers have advanced to the finals, while 7 others settled for bronze medals yesterday. And that is the end of this news bulletin.
1: এতিবেলা যাই কার্যক্রম রিলে করলু আকাশবাণী দিল্লির আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী জয়পুর কেন্দ্র সময় বর্তমানে 11:10 শুণন্ত আসন্তকালি প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কে কিছু সূচনা ভক্তিগীতর কার্যক্রম বন্দনা শুণবে সকাল 6:05 শিল্পী মানে হলে বিনোদ শর্মা রীনা মহাপাত্র রাধাকৃষ্ণ ভঞ্জ প্রণতি মুন শশাঙ্ক শেখর মহাপাত্র এবং লতা ঘোষ ঋণযোড়ি প্রচার করব সকাল 6:45 এতে বন্ডা সম্প্রদায়ের গীত পরিবেষণ করেছেন মঙ্গলাশিষা এবং সাথী সকালের বর্ণ বিবাহ বর্ণালী ক্রমে শুণবে মল্লার এতে গাঁ কাহিণী রয়েছে ভেজাগুড়া গাঁ বিশেষ প্রসঙ্গে রয়েছে 90 বর্ষের আকাশবাণী সকাল 9:30 প্রচার করব বন্য মল্লিকা কার্যক্রম এতে লোকনৃত্য শিল্পী রীনা শেষাঙ্ শুণবে এক সাক্ষাৎকার এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ শুণবে পূর্বাহ্ন 10:30 দিন 11:00 প্রচার করব আকাশবাণী লাইভ ঘর ঘরণী কার্যক্রম প্রচার করব দিন 2:20 এতে শুণবে এক সাক্ষাৎকার আকাশবাণী এবে 90 বর্ষের আক সাক্ষাৎকার মহিলা মানঙ্ক পাই সরকারি আইন যোজনা অপরাহ্ন 5:00 শুণবে যুববাণী এতে খেল হি জীবন ক্রমে প্রচার করব এক সাক্ষাৎকার পরে পরে শুণবে খেল পরিক্রমা অপরাহ্ন 5:30 প্রচার করব হ্যালো চৈতিজাহ্ন কার্যক্রম সন্ধ্যা 6:30 উদয় ভারত রাতে 7:25 জেলা হালচাল ক্রমে শুণবে নবরঙ্গপুর জেলা সম্পর্কে রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র শুণলে আগামীকাল প্রচার হওয়ার ভারত রাতে 7:25 জেলা হালচাল ক্রমে শুণবে নবরঙ্গপুর জেলা সম্পর্কে রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র শুণলে আগামীকাল প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কে কিছু সূচনা সময় বর্তমান 11:12 এইটি শেষ করছু আজকের রাত্র অধিবেশন পুঁথরে আপনার স্বাগত।